মাতা মিশাই আনিখাক মাথা মাথা মৈনাত তাবিক্রে আহান বৈশাইদা লাইটঞ্জম সংযুক্তাগি খঞ্জলদা রামেশ্বর সরুমবামনা সাইরিং বৈশাই আনিশু বৈশাইদা বি বিদ্যাপতি শর্মাগি খঞ্জলদা নৌমাইথেম কিরণ কুমারনা সাইরিং বৈশাইনি আকাশবাণী ইম্ফাল হৌজিক পুফম আসিদা তোমান তোমানবা মণিপুর ফিল্ম সেইসিং মাথা মাথা মৈনা লানথোকজরি খুদলগে আহানবাদ তাবিরসি চা হোটেল ফিল্ম আসিদগি পুষ্পরানীগে নাইটম খঞ্জলদা খরজৈম পুনঃ সাইরেবা ও গেট হুনিং সুমম সুরজনা সাইরং বেশে এসে কুদল তামজরি

0: ꯁꯦꯜꯅꯤ ꯑꯗꯨꯒ ꯅꯪꯒꯤ ꯇꯦꯁꯀꯤ ꯔꯤꯖꯜꯗꯣ ꯀꯅꯥꯃꯠꯇꯗ ꯍꯥꯏꯗꯣꯛꯑꯣꯏ ꯑꯗꯣ ꯅꯪꯅ ꯑꯦꯗꯁꯀꯤ ꯃꯔꯝꯗ ꯍꯦꯟꯅ ꯈꯪꯅꯤꯡꯉꯕꯗꯤ HIV ꯍꯦꯜꯞꯂꯥꯏꯟ ꯅꯝꯕꯔ 1097ꯗ ꯀꯣꯜ ꯇꯧꯁꯜꯂꯣ ꯑꯗꯒꯤ ꯑꯀꯨꯞꯄ ꯃꯔꯣꯜ ꯂꯣꯏꯅ ꯈꯪꯒꯅꯤ ꯆꯠꯂꯒꯦꯀꯣ
1: ꯏꯁꯇꯔꯟ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯠ ꯑꯣꯐ ꯐꯥꯔꯃꯥꯁꯤꯌꯨꯇꯤꯀꯦꯜ ꯁꯥꯏꯟꯁꯦꯁ ꯑꯦꯟ ꯔꯤꯁꯔꯁꯀꯤ ꯍꯟꯗꯛ ꯆꯍꯤ ꯏꯪ 2026ꯀꯤ ꯑꯣꯏꯅ ꯗꯤꯄ꯭ꯂꯣꯃꯥ ꯏꯟ ꯐꯥꯔꯃꯥꯁꯤ ꯑꯃꯁꯨꯡ ꯕꯦꯆꯦꯂꯔ ꯑꯣꯐ ꯐꯥꯔꯃꯥꯁꯤ ꯑꯦꯗꯃꯤꯁꯟꯒꯤ ꯁꯤꯠ ꯈꯔꯈꯛꯇꯃꯛ ꯉꯥꯏꯖꯔꯦ ꯐꯥꯔꯃꯥꯁꯤ ꯀꯣꯔꯁꯁꯤꯡ ꯑꯁꯤꯕꯨ ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡꯅ ꯑꯊꯨꯕ ꯃꯇꯝꯗ ꯏꯁꯥ ꯏꯁꯥꯒꯤ ꯑꯄꯥꯝꯕ ꯀꯣꯔꯁ ꯈꯟꯕꯤꯗꯨꯅ ꯊꯦꯡꯊꯗꯅ ꯃꯤꯡ ꯆꯟꯁꯤꯟꯕꯤꯍꯧꯔꯣ ꯇꯨꯡꯗ ꯁꯤꯠ ꯐꯪꯍꯧꯗꯕꯒꯤ ꯅꯤꯡꯉꯝꯗꯕ ꯂꯩꯇꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯃꯗꯤ ꯑꯀꯨꯞꯄ ꯃꯔꯣꯜꯒꯤꯗꯃꯛ ꯑꯊꯨꯕ ꯃꯇꯝꯗ ꯂꯦꯡꯁꯤꯟꯕꯤꯔꯛꯎ ꯏꯁꯇꯔꯟ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯠ ꯑꯣꯐ ꯐꯥꯔꯃꯥꯁꯤꯌꯨꯇꯤꯀꯦꯜ ꯁꯥꯏꯟꯁꯦꯁ ꯑꯦꯟ ꯔꯤꯁꯔꯁ ꯁꯉꯥꯏꯄ꯭ꯔꯧ ꯑꯦꯌꯔꯄꯣꯔꯠ ꯔꯣꯗ ꯅꯠꯇ꯭ꯔꯒ
2: 6909-3846-7 ফংফম এআর এগ্রো কেশামপাত আমাদি আদং গনকনাবা তিলহাদ হিদাক গনফম সিং
3: এক্সোটিকা এক্সোটিকা লৌমি গি অনৌবা ইয়াইফা পাউজেল এক্সোটিকা হাইবা তিলহাক হিদাক আসিনা মানা ককপি মানা চিকপি মানা কোনছিনবি মারা পুমবি উসিং জামানবি মরিক উতং নুংগি ওয়াইকুপ মানবি আমাদি আতাই আতাই লৌমি নামি পাই নারিবা তিলনা কয়াদগি কাটোপঙ্গামি হাইরিবা তিলহাক হিদাক আসিনা লৌফমবু কুইনা তিলসিংদগি গাকথোকপদ নত্তনা ফৌবুসু মপাঙ্গন কলখনমঙ্গামি সাওংসু ফজহলি সিজিনাবিউ এক্সোটিকা আদোমগি মনাকনকপ তিলহাত হিদাক ইয়োনফামসিংদ ফংলি এক্সোটিকা এক্সোটিকা এক্সোটিকা
4: বিক্রান্ত গোল বিক্রান্ত গোল বিক্রান্ত গোল সঙ্গমদ কিলো অনি হার নত্রগ লৈঙ্গোই তোতলগ সিজিনাবনা লৌদ তারকদব ময়ন সিকপি মনা কনসিনবি উতংতিন আমদি ওয়াহিতগি গাকথোকপঙ্গামি ফংফং এগ্রো ভ্যালুস কাইসামপাত নিয়ার সিসিপুর বাস পার্কিং আমদি মনাকনকপ তিলার হিদাক ইয়োনফম সিং
5: স্বরূপ এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ না পুথোকপ প্যাটেন্টেড অর্গানিক প্রোডাক্ট জি ফাইভ সিজিনাবিউ জি ফাইভ চাইথোকপনা ফৌপামবিগি দরকার লৈব মচিনজাক সিং ফাঙ্গনবদ নতনা লৈনা তেলনা কয়াদগি গাকথোকপ গামি জি ফাইভ চাইথোকপনা লৈবাক লৈসাদা ইসিং ইনিল মারাং কাইন ফাজিনদুন থামব গামি ফৌ মরু চংব হেনগতহলি ফংফম ফার্মার ডেভেলপমেন্ট সেন্টার খুরাই থাংজম লৈকাই অপোজিট লাইওয়াংবামদি মনাক নকপ লৌহিদাক ইয়োনব দোকান সিং
3: ব্রান জি আর ইয়ামনা কানারব লৌগি ভিটামিন আমনি ব্রান জি আর সিজনবনা ফৌ পামবিবু লাইনা তিনাদগি গাকথোকপ গামি ফৌ পামবিবু মচা হেন পুথোকহন্দুনা পুথোক হেঙ্গলালি চাউদম থিবা আমাদি মারা চতপ গামদব পামবিসিংবু হাম হাম লাউনা চাহলি ব্রান জি আর সিজনবনা হারগি চাং হন্থহনবায় সঙ্গম আমাদা সুপনতগে কেজি আনিদগিনা কেজি আনি মখাই ফাউব সিজনবায় ফংফম আদোমগি মনাক নকপ তিলহাত হিদাক ইয়োনফম সিং সিজনবিউ ব্রান জি আর
6: আদম ধরম তাবিব আছে আকাশবাণী ইম্ফাল দিনে হয়েং কংলা চ্যানেল আনিশুব ধরম পেঙ্গে নুমিদাং পুনিপান তাব তাহানজগনি রেডিও লীলা হেরা চন্দ্র লীলা আসে আহান সরু লীলা সানবিগদব জগোইন চোম সঙ্গীত কলা একাডেমি মহাবিদ্যালয় লীলা কংবু নাহারোল খোঞ্জেল পুনিপানমাই ধরমসিদ থামজরি ইন্ডিয়ান কলচার মতৌ করমনা UGC নেট এক্সাম মাই পাকনি হাইবসিগি ডক্টর রাজকুমার জ্যাকসন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি ধনমঞ্জুরি ইউনিভার্সিটি গা উনাদুনা ওয়ারি ওয়াতাই সাবা আদুন থরম তাবিরিব আসে আকাশবাণী ইম্ফাল দগিনি হৌজিক নুমিদাঙ্গি পুং তরেত মখাই তারে মণিপুরিদ পাউ তাবিরসি